0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। हम आकाशवाणी के श्री विजयपुरम केंद्र से बोल रहे हैं। इस समय संध्या के 5:30 हुए हैं। आइए सुनते हैं बांग्ला कार्यक्रम।
1: আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে শুরু করছে আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্স থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ রয়েছে একটি সাক্ষাৎকার এবং রবীন্দ্রসঙ্গীতের আসর আনন্দধারা। তার আগে আইনস্টাইনের এই উক্তিটি, জ্ঞানের চেয়ে কল্পনা শক্তি বেশি গুরুত্বপূর্ণ। আইনস্টাইনের এই উক্তিটির সঙ্গেই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি বাবা লোকনাথের জন্মবার্ষিকী নিয়ে দু চার কথা। বাবা লোকনাথ ছিলেন বাংলার একজন মহান আধ্যাত্মিক সাধক ও ধর্মগুরু। তার জন্মবার্ষিকী ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন। তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সত্য, ন্যায়, দয়া ও মানব সেবার শিক্ষা প্রচার করেছিলেন। তার জীবন ও বাণী আজও অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে। লোকনাথ ব্রহ্মচারী, 1730 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বলে প্রচলিত। ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট ছিলেন। দীর্ঘ সাধনা ও তপস্যার মাধ্যমে তিনি মানুষের কাছে একজন মহাপুরুষ হিসাবে পরিচিতি লাভ করেন। জীবনের শেষ পর্বে তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারুদি আশ্রমে অবস্থান করেন। সেখানে তিনি ভক্ত ও সাধারণ মানুষের দুঃখ কষ্ট শুনতেন এবং তাদের নৈতিক ও আধ্যাত্মিক পথে চলার পরামর্শ দিতেন। বাবা লোকনাথের অন্যতম প্রধান শিক্ষা ছিল মানুষের সেবা করা এবং বিপদের সময়ে ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা। তার বিখ্যাত বাণী, রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, ভক্তদের মনে গভীর বিশ্বাসের জন্ম দিয়েছে। তার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আশ্রম ও মন্দিরে পূজা প্রার্থনা, ধর্মীয় আলোচনা, ভক্তিগীতি এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এই দিনটি আমাদের মানবপ্রেম, সেবা ও সৎ জীবনযাপনের আদর্শ অনুসরণ করার শিক্ষা দেয়। শ্রোতা বন্ধুরা, এবারে বলি জন্মাষ্টমী নিয়ে দু চার কথা। জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি স্মরণ করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। ভক্তরা উপবাস করেন এবং রাত 12টায় শ্রীকৃষ্ণের জন্মক্ষণে পূজা ও প্রার্থনা করেন। বিভিন্ন মন্দির সুন্দরভাবে সাজানো হয় এবং সেখানে কীর্তন, ভজন ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেক জায়গায় শিশুদের কৃষ্ণ ও রাধার সাজে সাজানো হয়। শ্রীকৃষ্ণের জীবন ও তার উপদেশ মানুষের কাছে সত্য, ন্যায় ও ভালোবাসার শিক্ষা দেয়। জন্মাষ্টমী আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সৎ পথে চলতে অনুপ্রাণিত করে। তাই এই উৎসব সকলের কাছে আনন্দ, ভক্তি ও শান্তির বার্তা নিয়ে আসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান। আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অন্যান্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত

0: জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এর অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1-3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার, জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন, মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বরের মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল সৃজনশীল নির্মাতারা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজ দ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গোতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গোত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 9টায় স্বরাজ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি ভারত সীমা আগামীকাল রাত 8টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন দুপুর 2টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বারাটাং আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, স্ট্রেট আইল্যান্ড, কদমতলা ও লং আইল্যান্ড হয়ে রঙ্গোতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় রঙ্গোত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল।
0: শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে একটি সাক্ষাৎকার, বিষয় ন্যাশনাল নিউট্রিশন উইক। এ বিষয়ে অনুষ্ঠানে রয়েছেন ডাক্তার সুমিত রক্ষিত এবং সঙ্গে রয়েছে দেবযানী।
2: প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক। এই সপ্তাহের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে সুষম পুষ্টি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পুষ্টি সম্পর্কিত বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি করা। পুষ্টির অভাব যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্যালোরি গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ডেকে আনতে পারে ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন এবং অন্যান্য লাইফস্টাইল রিলেটেড ডিজিজ। আজকের এই বিশেষ অনুষ্ঠানে পুষ্টি সম্পর্কে আমাদের নানা প্রশ্নের উত্তর দিতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমিত রক্ষিত, মেডিসিন কনসালটেন্ট হেলথ ফর ইউ। ডাক্তারবাবু, আকাশবাণীতে আপনাকে আন্তরিক স্বাগত।
3: অনেক ধন্যবাদ। আকাশবাণীর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে শ্রোতাদের সঙ্গে পুষ্টি এবং সুস্থ জীবনযাপন নিয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।
2: আমরা প্রতিদিনই খাবার খাই, কিন্তু নিউট্রিশন বা পুষ্টি এই শব্দটির প্রকৃত অর্থ কি?
3: হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি খুব সহজভাবে বলা যায় তাহলে আমাদের শরীরকে, বেঁচে থাকা, বৃদ্ধি পাওয়া, বিভিন্ন অঙ্গকে সঠিকভাবে কাজ করানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য যে সমস্ত নিউট্রিয়েন্ট প্রয়োজন সেগুলোই আমরা মূলত খাবারের মাধ্যমে পাই। এর মধ্যে যেমন ধরুন কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, ভিটামিন, মিনারেল, ফাইবার, জল, সবকিছুরই ভূমিকা রয়েছে। তবে একটা বিষয় মনে রাখা খুব জরুরি যে শুধু পেট ভরলেই কিন্তু ভালো নিউট্রিশন হয় না। একজন মানুষ যথেষ্ট ক্যালোরি গ্রহণ করতে পারেন কিন্তু তার খাবারে প্রোটিন

0: ভিটামিন মিনারেলের ঘাটতি থাকতেই পারে। তাই নিউট্রিশনের মূল কথা হল পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক অনুপাতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করা।
1: আচ্ছা, তাহলে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলতে ঠিক কি বোঝায়?
0: হ্যাঁ, সুষম খাদ্য হলো এমন একটি খাদ্যাভ্যাস যেখানে শরীরের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফুড গ্রুপের মধ্যে সঠিক ভারসাম্য থাকে। আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করব আমাদের সাধারণ ভারতীয় খাবার দিয়ে।
1: আচ্ছা,
0: ধরুন ভাত বা রুটি, এগুলো কি কার্বোহাইড্রেটের সোর্স? তার সঙ্গে ডাল, মাছ, ডিম, দুধ, দই, এগুলো প্রোটিন সোর্স। হ্যাঁ, এর সঙ্গে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে শাক সবজি, পরিমাণ মতো ফল, যেগুলো ভিটামিন মিনারেলস এগুলোকে কভার করবে। অর্থাৎ একটি হেলদি ডায়েটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ভ্যারাইটি এবং ব্যালেন্স। মানে ধরুন প্রতিদিন শুধু ভাত আর আলু খেয়ে পেট ভরানো কিন্তু ব্যালেন্সড ডায়েট নয়, তেমনি শুধু প্রোটিন শেক বা সাপ্লিমেন্ট খেয়েও ব্যালেন্সড নিউট্রিশন পাওয়া যায় না।
1: আচ্ছা, একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার। অনেকের ধারণা হেলদি ফুড মানেই এক্সপেন্সিভ ফুড, বিশেষ করে আলমন্ড, ওটস, ইম্পোর্টেড ফ্রুটস, প্রোটিন পাউডার, এসব না খেলে নাকি নিউট্রিশন সম্ভব নয়। আপনি কি বলবেন?
0: না না, এটি একটি খুবই ভুল ধারণা। সুষম খাদ্য মানেই দামি খাদ্য নয়। আমাদের দেশে অত্যন্ত সহজলভ্য এবং তুলনামূলকভাবে সস্তা বহু পুষ্টিকর খাবার রয়েছে।
1: আচ্ছা,
0: ডাল, ছোলা, মুগ, মসুর, চানা, সয়াবিন, ডিম, মাছ, দুধ, দই, শাকসবজি, স্থানীয় ফল, এসব প্রত্যেকটা দিয়েই অত্যন্ত ভালো একটি ব্যালেন্স ডায়েট তৈরি করা যায়
1: মধ্যবিত্ত পরিবারের।
0: হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম তাই। মানে তাদের কোনো অসুবিধা নেই, দামি দামি খাবারের কিন্তু প্রয়োজন নেই, যেটা আমাদের ভুল ভাবি। তাই নিউট্রিশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবারের কোয়ালিটি, ডাইভার্সিটি এবং পরিমাণ, দাম নয়।
1: আচ্ছা স্যার, বাঙালির খাবারে ভাত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখন অনেকেই বলছেন ভাত খেলে নাকি ডায়াবেটিস হবে, ওজন বাড়বে, এমনকি কেউ কেউ সম্পূর্ণ ভাত ছেড়ে দিচ্ছেন। ভাত সম্পর্কে আপনার বক্তব্য কি?
0: না না, ভাতকে একেবারেই ভিলেন বানিয়ে দেবেন না। মানে বেসিক্যালি ভাত কার্বোহাইড্রেটের একটি সোর্স। কতটা ভাত খাবেন সেটা নির্ভর করবে ব্যক্তির বয়স, শারীরিক পরিশ্রম, বডি ওয়েট, তার মেটাবলিক হেলথ এবং মোট ক্যালোরি রিকোয়ারমেন্টের উপর। বিশেষ করে ধরুন ডায়াবেটিস বা ওবেসিটি থাকলে কার্বোহাইড্রেটের কোয়ান্টিটিটা গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নটা এটা হওয়া উচিত নয় যে ভাত খাবো কি খাবো না, প্রশ্নটা এটা হওয়া উচিত যে কতটা ভাত খাবো, তার সঙ্গে কি খাবো এবং সারাদিনে মোট কতটা পরিমাণ খাবো।
1: অবশ্যই, তার মানে যারা সুগার পেশেন্ট তারাও ভাত খেতে পারে?
0: হ্যাঁ, অবশ্যই খেতে পারে, কিন্তু পরিমাণে কম।
1: পরিমাণে কম। এখন প্রোটিন নিয়ে একটু জানতে চাইবো স্যার। প্রোটিনের গুরুত্ব কি শুধু জিম করা মানুষের জন্য?
0: একেবারেই নয়, প্রোটিন প্রত্যেক মানুষের প্রয়োজন। এটি মাসল, টিস্যু রিপেয়ার, এনজাইম, হরমোন এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল ফাংশনের সঙ্গে যুক্ত। শিশুর গ্রোথের জন্য প্রোটিন দরকার, প্রাপ্তবয়স্কদের মাসল মেনটেনেন্সের জন্য দরকার, বয়স্কদের জন্য মাসল লস বা যেটাকে ডাক্তারি ভাষায় সার্কোপেনিয়া বলি, সেটা প্রতিরোধের জন্য পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন। মনে রাখতে হবে প্রোটিন মানেই কিন্তু প্রোটিন পাউডার নয়। ডাল, ছোলা, মুগ, মসুর, সয়াবিন, ডিম, মাছ, দুধ, দই, চিকেন, এগুলো সবকিছুই প্রোটিন, এগুলো সবকিছুই প্রোটিনের ভালো সোর্স।
1: আচ্ছা, শিশুদের নিউট্রিশনের ক্ষেত্রে বাবা মায়েদের সবচেয়ে বেশি কি বিষয়ে সতর্ক থাকা উচিত বলে আপনার মনে হয়?
0: হ্যাঁ, শিশুর পুষ্টির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চাইল্ডহুড হলো গ্রোথ এবং ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ সময়। শিশুকে শুধু ক্যালোরি দিলেই হবে না, তার ডায়েটে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অন্যান্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস থাকতে হবে। আমি বিশেষভাবে বলবো যে বিস্কুট, চিপস, প্যাকেজ স্ন্যাক্স, সুগারি ড্রিঙ্কস দিয়ে শিশুর পেট ভরানো আর শিশুকে পুষ্টিকর খাবার দেওয়া, এই দুটো জিনিস কিন্তু এক নয়। হ্যাঁ, ছোটবেলা থেকেই শিশুর মধ্যে হেলদি ইটিং হ্যাবিট তৈরি করা উচিত। আমাদের ঘরের খাবার দিয়েই খুব সুন্দরভাবে সুষম খাদ্য শিশুর জন্য তৈরি করা সম্ভব। যেমন ভাত, ডাল, ডিম, এই শাকসবজি, এই সমস্ত কিছু, গাজর দিয়ে, হ্যাঁ, সমস্ত কিছুর মিশ্রণ, সমস্ত কিছুকে দিয়ে
1: খিচুড়ি,
0: হ্যাঁ, সেগুলো দিয়ে অনায়াসেই তাদের জন্য ব্যালেন্স ডায়েট তৈরি করা যায়।
1: স্যার, গর্ভবতী মা

0: এর পুষ্টি নিয়েও সচেতনতা প্রয়োজন, এই বিষয়ে আপনার পরামর্শ কি?
1: গর্ভাবস্থায় মায়ের নিউট্রিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মায়ের শরীরের পুষ্টির সঙ্গে শিশুর গ্রোথ এবং ডেভেলপমেন্টের সম্পর্ক রয়েছে। এই সময়ে ব্যালেন্সড ডায়েটের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টসও গ্রহণ করতে হবে। একটা প্রচলিত কথা আছে যে গর্ভবতী মহিলাকে দুজনের জন্য খেতে হবে, এটা কিন্তু নয়। আমি বরঞ্চ বলবো যে দুজনের জন্য দ্বিগুণ খাবার নয়, বরং দুজনের জন্য ভালো মানের নিউট্রিশন প্রয়োজন। অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করলেই কিন্তু মা বা শিশু বেশি হেলদি হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়।
0: আচ্ছা আচ্ছা। আমাদের দেশে অ্যানিমিয়া এখনো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, নিউট্রিশনের সঙ্গে এর সম্পর্ক কতটা স্যার?
1: হ্যাঁ, অ্যানিমিয়ার কিন্তু একাধিক কারণ রয়েছে, তার মধ্যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি একটি গুরুত্বপূর্ণ কারণ। আয়রন ডেফিসিয়েন্সি খুব কমন যে কারণ, সেগুলোর মধ্যে একটা। এছাড়া ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বা ফোলেট ডেফিসিয়েন্সি বা ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এগুলোও কিন্তু একটা নির্দিষ্ট ধরনের অ্যানিমিয়া করতে পারে। তাই মানে ধরুন কারো হিমোগ্লোবিন কম পাওয়া গেল, তাই নিজের মতো করে আয়রন ট্যাবলেট শুরু না করে মানে কারণটা খুঁজে বের করতে হবে।
0: আচ্ছা।
1: নিউট্রিশনের দিক দিয়ে আয়রন রিচ ফুড এবং মানে খুব গুরুত্বপূর্ণ।
0: আচ্ছা। একজন মানুষ যদি যথেষ্ট খাবার খান, তবুও কি ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হতে পারে?
1: ও হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ, অবশ্যই হতে পারে। কারণ অ্যাডেকুয়েট ক্যালোরি ইনটেক এবং অ্যাডেকুয়েট নিউট্রিশন দুটো এক জিনিস নয়। কেউ ধরুন প্রচুর ক্যালোরি গ্রহণ করলো, তার ডায়েট যদি একঘেয়ে হয় বা নিউট্রিয়েন্ট পোর বা বেশি প্রসেসড ফুডের উপর নির্ভরশীল হয়, তাহলে তার মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হতে পারে। তার মানে এই নয় যে সবাইকে মাল্টিভিটামিন খেতে হবে। হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী ইভ্যালুয়েশন এবং চিকিৎসকের পরামর্শ গুরুত্বপূর্ণ।
0: স্যার, একদিকে আমরা আন্ডার নিউট্রিশন এবং অ্যানিমিয়া নিয়ে কথা বলছি ঠিকই, অন্যদিকে ওবেসিটি এখন একটি বড় সমস্যা। এই দুইটি কিভাবে একই সঙ্গে থাকতে পারে?
1: হ্যাঁ, এটাই আধুনিক নিউট্রিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ যদি প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ করেন,
0: আচ্ছা,
1: কিন্তু তা সত্ত্বেও তার ডায়েটে যদি প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসের ঘাটতি থাকে, তাহলে এই ধরনের সমস্যা দেখা যায়। মানে আমি বারবার ধরে একটা কথাই বলছি, বেশি ক্যালোরি মানেই কিন্তু ভালো নিউট্রিশন নয়। ধরুন অতিরিক্ত প্রসেসড ফুড, সুগারি বেভারেজ, এক্সেসিভ রিফাইন্ড কার্বোহাইড্রেট, ফ্রাইড ফুড, ভাজাভুজি খাবার বেশি,
0: এবং
1: এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এই সব মিলিয়ে ওবেসিটি এবং মেটাবলিক ডিজিজ এগুলোর ঝুঁকি বাড়িয়ে দেয়।
2: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন ন্যাশনাল নিউট্রিশন উইকের উপর একটি সাক্ষাৎকার। ডাক্তার সুমিত রক্ষিতের সঙ্গে কথা বলছিল আমাদের বন্ধু দেবযানী। অনুষ্ঠানটির পরবর্তী অংশ আপনারা শুনতে পাবেন আগামী 7ই সেপ্টেম্বর সন্ধ্যে 5:30 বাংলা অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, এবারে রবীন্দ্রসঙ্গীতের আসর আনন্দধারা। আসরের প্রথম গানটি ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার।